কাজে কথা পেয়ে যাবো। ও অর্থ রান্না করে তোমার জন্য খাই মনু দিদি, আমাকে নিয়ে

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পরিষদ কার্যালয় এবং মন্ত্রী হলে প্রধানমন্ত্রী সঙ্গে কার্য সম্পাদন সিদ্ধান্ত হস্তাক্ষর এবং সমঝোতা প্রতি আদান প্রদান করে খুন অভ্যাস হলে মন্ত্রী उनीहरूले गर्ने कामका लागि थप उत्तरदायी गराउने दावी गरिँदै आएको छ। पूर्व सचिव उमेश मल्लाले यो राम्रो अभ्यास भएको तर्क गर्छन्। यद्यपि त्यसमा वस्तुगत सूचकको खाँचो पनि उनाउँछन्।